0: এদে ভাই বইনি মন শুনা আইবা গুরুবার বইলে এই মাসের 28 তারিখে
1: সঞ্জি 5 ঘন্টা 30 মিনিট বেলে চৈতি জন কার্যক্রম ভিতরে পরচারিছি নাটক 2 2 গুণে 4
2: আচ্ছা পিলা মানে সব গিলিছ আরে মু পচারিবার অর্থ হলা খাইছ তো সবু
3: হ্যাঁ

তুলিরে স্বপ্ন আঙ্কে সে নীরব কানভাস কু কথা কুহায়ে সে তা আখিরে লুচি থাকে অনেক চিত্র হৃদয়ের ভাবনা হুয়ে রঙ্গর মিত্র সে কেবল ঝিও নুহে গোটে কলা তা মনে ভরি রয়েছে রঙ্গর মালা সে আঙ্কি থিবা প্রত্যেক রেখার প্রেম লুচি থাকে নীরব ভাবরে কলা তা প্রেম ভাবনা তা ভাষা তা সৃষ্টি থাকে অনেক আশা এমিতি ঝিওটে দুনিয়ারে দুর্লভ সত্য সে নিজে হেউছি গোটে সুন্দর কবিতার অর্থ আজির বনমল্লিকার উপস্থাপনার মু স্মিতারাণী জেনা নমস্কার।

এই জীবন এমনি চালিথাও শ্রোতা বন্ধু, এই বন্ধন এমনি অটুট থাও, আবুকালে আমার সম্পর্ক এমিতি সম্পর্কর গীত গাও থাও। আজি পাই আকাশবাণী লাইভ পরিসরর এতিকি শ্রোতা বন্ধু বিদায় দিও। আপনার রেডিও সাথী সস্মিতা রহুছি, নমস্কার।

0: ইয়া বা সয় ভাই তাই তাঙ্গে বারে তেরে জহরা না তলে নিজ স্টুডিও তা মানে সে হরে জানে আজ্ঞা জহরা আজ্ঞা
1: জহরা সাম আজ্ঞা আর ইয়া বা সই ভাই তিসকে বারে তের মিঙ্গ জহরা
0: আতে নিজ মার তাই হাটা কাতা ন মার তো পুঞ্জা নাই মা করাপুট জেলায় সারে গাডু আতে নাই জায়গা তা লোক বাকা গাডু হার কামা যা নাই এদিন বা সুবিধা হলে ওড়ে সময় মাছে চেবালা তামগে আতে পাট যা পাল্তা কিঞ্জ হি স্কুল হিলাতে কি হাজা বাহাল তাকিসকে পাহাড় হিলাতে কে নি
1: সত কথা আজ্ঞা এদি তো মা কুমি লোক নে এলে চিলবারে হরু মারি জলা কাটতে এলে তানে দে মানেরি যেতে কি পাট সেটা পড়ো হাল তাকি নাই জড়াতে সুবিধা চিকে হিলাতে রাস্তাঘাট হিলাতে
0: মাত্র নে এনে আতে ধীরে ধীরে এনা তাকি সারে আছে দিনা বাদল আহি ওয়াতে নে সিনিকে নয়েছে সারে বারে নাই জাগাতা স্কুলে আতে পাট জাপাল তাকি এমবাটা অঙ্গনবাড়িসকে আতে আশাসকে আতে এলা হি ধীরে ধীরে বারে সুবিধাসকে বাহা চাচিমনে ওড়ি ই সুবিধাতে বেটা হেল তাকি কি ই সুবিধাসকে মা লোক বাকাসকে বেটা হেনরে ই শিক্ষা রচাকা তলি হিলাতে মাত্র নে হারেকা সুবিধা আতে ই শিক্ষা উপরে মার যদি পাট জাপিন কাতা যদি মার সিনিকি নয়েছি সারে নে তো মা কুই নরসকে পাট জাপিত রে কুইসকে আমি নিহি জায়গা তাহলে এবার ডয়ানা সরকারি চাকরিসকে কিতরে ওড়ে বিভিন্ন জায়গা তাহা যায় এবার কামালোড়া কে নিহি মানে রে তো এদা পাই ইদিয়াতে শিক্ষা এদা তাকে পাটা হিলা আসারে শিক্ষা হিলা আসারে মার এছালা উন্নতি আহলা আডায় এদা পাই যে মা কোকার পদাণী এনিক্সকে ই পাটাতে মার এদাণী সিনিকিন এনা কিছারে ই পাটা জাপা আসারে নকে তাকে মার কাণ সমানা নকে তাকে মার দুনিয়াতে কাতাসকে না পুঞ্জলা আডায় মেশালসকে আডায় এদা পাই পাটাতে ইদর হারেকা গুরুত্বহীন ওড়ি ই পাটাতে মার জাপালতা কেন্দ্র হারেকা মা ইয়া বাসকে চেষ্টা কিনাদি মানে
1: যেতেকি আজিকাল নাসকাণা স্কুল কা আতু এ অঙ্গনবাড়ি সেন্টার কা আতু এ আশা দিদিস কা মানু সবু কিছু মাগো পড়া হালে সুবিধা মেড়া হি জানে এদা তাকি মারো নে এত টাইম বাতে স্কুল কাণা জয়েন আনি দিনা বাতে মারো এমিনি কোকার পদা তিন বর্ষ আতাস কাণে অঙ্গনবাড়ি জয়েন কিনো ওড়ে আম্বাই সো বাসাটে চৌদ্দ বর্ষ এপে যেতেকি কোকার পদা পদিবিড়া মানু এবার কাণে সবু স্কুল তা জয়েন কিনো ওড়ে মারো প্রথম তা ইঞ্জিয়া বয়স সিনিকি হি মাদি মাদি জিকে এলা তিন ক্লাস আপে চারি ক্লাস আপে পাঁচ ক্লাস আপে মারো স্কুল তা জয়েন খালে আড়ি নাই
0: নে ডাবু হিলা পুন্টাসকে জানি কি নাই মানে এনা তা কি সারে নাই তা তো স্কুল মা জানে ওড়ে এদা পিসপে আমনি লোক যদ হাস্টেল তা যা ফালি ই চাকি হিমনে রে এ লোক হালে ককাস আপে পদা আপে এদিমা আমাদের এচে নিহি নিহি হাস্টেল আশ্রম স্কুল কা মাঞ্জামন ওড়ে নিহি আশ্রম কাহা ওড়ে মাঞ্জামন আমিটে আমনি গোটাই কি একলব্য ইঞ্জিনিয়ারি নবোদয় ইঞ্জিনিয়ারি ওড়িশা আদর্শ বিদ্যালয় ইঞ্জিনিয়ারি ই স্কুল কাণসকে মার জাফালা আডি না দি আমনি গোটার কি নিহি পাট জাপিমনু আমনি ডলা কি কোকার পদ আমনি গোটার নিহি জাপিনু এবার পাই যে এদিন বা নিহি সুবিধাসকে মাঞ্জানে তানি পিসপে ওড়ে আশ্রম স্কুল তো মাঞ্জানু সবু পঞ্চায়েত মাঞ্জানু ব্লক তো মাঞ্জানু ইলা হি আমিটা এক ক্লাস আমি কাণ্ডা তো পাঁচ ক্লাস পাতেক মানে আমি কাণ্ডা দশ ক্লাস পাতেসকে মানে এ দাঁড়ি সিনি কানা মার মা কোকার পদ আনিতে মার যাইনিকি না দি মানে ওড়ে এ বা চিঞ্জাল তাকি ডাবু হি আপনটা মেড়ানু আমাটা ডয়াল তাকি চিঞ্জাল তাকি হুঞ্জাল তাকি এমাটা মা যাহা হাম্বর দুকি হিনেরি কাতা পত্র হিনেরি পেন হিনেরি ইলা হি হারেকা সুবিধাসকে মাঞ্জামনে এদা পাই মার এনেকি না দি মানে মার চিন্তা কে হানা মার সিনি কে হানা মা কোকাণ পদা কি আমি কাণ্ডা জয়নিকি ই দাঁড়ি অনপানা মার যাইনিকি না দি মানে ইচ্ছে সুবিধা ই সময় তা মানে নে যদি পাট যা ফালে আডাই ইচ্ছি সারে নকে তাকে হারেকা অসুবিধা নু মা কোকার পদা ডাইড ইসারে এ কোকার পদা ডাই মাঝা অনপা কডিনু এ কোকার পদা ডাই মাঝা দুঃখ খা কডিনু এদা পাই যে মার মা কোকার পদাণি পদা আপে কোকা সাপে এ নিয়ে সেই স্কুল তা ওহানা জানিকি না দি মানে এদা পাই তাই ভাই তো মার পদা পদা যে অনপা আপ বারে কোকানা দে স্কুল তা যায়নি কি এবার সে মাঙ্গে পহি পাডে কে আনিসি এবার সে মাঙ্গে

0: প্রচার করল গীতটি হিন্দি ভজন আকাশবাণী জয়পুর সময় দিন গোটায় শুণন্ত হিন্দি সমাচার রিলে করুছ আকাশবাণী দিল্লি রু
1: নমস্কার আকাশবাণী সমাচার কে সাথ মে লভলিন নিগম विदेश मंत्री डॉक्टर एस जयशंकर की अध्यक्षता में आज

0: কথা।
1: হ্যাঁ
0: সেন্তি আমার কার্যক্রম শুনতে রো আর মতামত দিতে রো আমাকে আর ভাই বোন মনকে তোমাকে ধন্যবাদ লাগো।
1: তা দেখুন তো ভাই আপনার কার্যক্রম তো সব ভালো ভালো যে গোটে রূপে আপনাকে কইবা পাই চাইবি যেহেতু এটা তো বর্তমান কোন তো প্লাস টু বোর্ড পরীক্ষা সরি যাইছে বর্তমান লোক মানে তো 90% রাখিছন্তি কি 80% রাখিছন্তি এমিতি গোটে রেডিও কে পাচারো হোক কি গোটে আপন মানে আলোচনা সাক্ষাৎ কাটে করন তো কোন কলে বর্তমান 90% মার রাখি হব কোন কলে সে বর্তমান কেমিতি কলে 90% মার রাখি পারে এটা আমরা টিকে এটা কইবা। তারপরে দ্বিতীয় কোশ্চেনটি আপনার পাখে রহব যেহেতু স্কুল কলেজ খুলি যাব জুন 15 জুন 20 জুন 25 স্কুল খুললা পরে ছাত্র ছাত্রী মোর কেমিতি ঘরে থিলে কেমিতি পাঠ পড়ুলে কেমিতি কম করবে স্কুল কলেজ কেমিতি অছে এমিতি উভয় গোটে গোটে আপনার মানে সাক্ষাৎ কাটি নতি এটা এটা হচ্ছে গোটে
0: কার্যক্রম করিকি আমার ইতি বৈঠক তানে ডাকাইকি ঝিকাইবু আর তোমাকে সবকে শুনাইবু।
1: হ্যাঁ তারপরে আর গোটে কথা এক কলেজ যেমন মর এটা প্রথম কি দ্বিতীয় কলেজ বজাবা পাই টিকে আপনারা চেষ্টা করবে।
0: ঠিক ঠিক কথা ঠিক কথা ঠিক আছে ঠিক আছে তো এটা আমি ভাই বোন মানুষ শুনাইবু তোমার কথা আমি আমি হেতে রাখলু আর এই লোককে ডাকাই করি ইতি আমরা ভাই বোন মানুষ শুনাইবাটা শুনাইবু ধন্যবাদ লাগো। হ্যালো চৈতি জান হ্যালো জোয়ার জোয়ার নিকুয়া চাষ কি কুয়া কুয়া হ্যাঁ কুয়া
2: কুয়া
3: হ্যালো
0: হ্যাঁ কুয়া শুনলু নি জোয়ার জোয়ার নিকুয়া চাষ কি কেমতি হ্যালো আমি নিকুয়া কাছ এমতি তো তাপত হলানি যে আমি না দেখে রিলু এমতি তাপত হলানি আজিকালি এ বর্ষ তো জবর তাপত হলানি তোমার বাড়ি কেমতি আয় জোয়ার জোয়ার আজিকালি খন্ডে তো তোমার বাড়ি তাপত কেনতা হাই সুরবালি মিশা আছে কাই ভয়ঙ্কর তো হলানি সব বাটে আর এসু তো আর না কুয়ানি আমি না জানি রেলু এমতি কাকর তাপত হবাটা মন তুমি জান রেলাস কি এমতি কেবে তুমি জান রেলাস কি এমনি কাগর খন্ডে নিকো আছে কি কেমতি তাপত ভিতরে আমিষা না খাইবার কি পিলাটকে মিশা কান্দলে মিশা না দেবার সেটা হেলা বেলে জ্বর রোগ হওয়াটা হয়েছে একা
3: হাসপাতাল যাই রিলি আর মেডিসিন আনলি আজনি করে খাইলি গোটে দুই দিন পর আইসিছে কন্টে ভাল লাগলানি
0: না জলটা আনলি মিশা যাই করে হাসপাতে যাই গসা গসা খাইলে একা আইসি আর জ্বর তো হেলা বুঝি চিমড়া চাপলে না হে ঠিক কথা ঠিক কথা না খারা দিনে জন বাটে গালে মিশা পানি কাঞ্জি খন্ড নিকো ধরি করে যাবার আছে আর পানি কাঞ্জি জবর করে পিবার আছে জন বাটে গালে মিশা মুন্ডে মুন্ড মাথা ধরি করে যাবার আছে ইয়ে লোক হোক কি সান ছোট পিলা টুকি হোক কি বুড়া বুড়ি হোক সব লোক সেন্তি এক করবার আছে তেবে একা আইসি ঠিক আছে ঘন্টে গাগর নিকো হলে ফোন ফোনা করা কথাবার্তা হবু হ্যাঁ
2: তোমার গাগর যতন নিয়ে
0: তোমার গাগড় খন্ডে নিকো আইবু বললি নি তোমার গাগড় খন্ড নিকো আইবু
2: জোয়ার লাগো।
0: হ্যালো চৈতি জান জোয়ার জোয়ার কে কইল আসিনি কন্তের নু কইল আসিনি ভোল আছাস কি দীপক বাবু
4: আছে
0: এ দীপক আমার কার্যক্রম শুনল আসিনি কি নাই
4: শুনলো নি গা সেটা আগে বড় বিমান লাগলানি মাতর যা হবে আমাকে শুনি করে বড় শ্রদ্ধা লাগলানি
0: নাই এ দীপক বাবু আমাকে মিশা বড় শ্রদ্ধা লাগলা আসিনি তোমে মিশা কোন কোন বাট যাই গীত গাইল আসিনি কি নাই সেটা মিশা আমি শুনি বড় শ্রদ্ধা লাগলানি সবু তো সেটা একা যে।

0: শ্রোতা বন্ধু, মহিলা মানক সশক্তিকরণ পাই আম সরকার কার্যকরী করেছন্তি অনেক যোজনা। আজি জল, স্থল এবং আকাশ মার্গরে মহিলা মানে নিজের পারদর্শিতা দেখাই পারুছন্তি। রাজনীতি ক্ষেত্রে দক্ষতা দেখাইবা সহ প্রশাসনিক ক্ষেত্রে মধ্য নিজের নিপুণতা প্রকাশ করুছন্তি। কহিবাকু গলে আজি নারী সশক্ত এবং কর্মতৎপর, সবুঠি এমানকর জয়গান। তেবে গণতন্ত্রে মহিলা মানক ভাগিদারিতা সম্পর্কে আজি আসন্তু শুনিবা এক আলোচনা। আলোচনা করুছন্তি লেখিকা ছন্দা মিশ্র।
1: আমি এমিতি গোটে দেশরে রহুজে, যো দেশরে নারীটিকে পূজা করা যায়। কুহা যায়, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাহ। যেউঠি নারীকে সম্মান দিয়া যায় সেঠারে দেবতা মানে বাস করন্তি। আমাকে আশ্চর্য লাগিলে বি সত হেউচি যে আজি যেতেবেলে আমি চতুর্দিগরে নারীকে অসম্মান, নারীর অসুরক্ষতা দেখুছে। পূর্বে যেতেবেলে রাম রাজ্য বিথিলা সেতেবেলে রামঙ্ক সহিত সীতা সিংহাসন উপরে বিরাজমান করুথিলে। যেতেবেলে এই কথাটিকু মু পচারিথিলি জনে বিজ্ঞ ব্যক্তিকু, সে কহিথিলে যে এহার কারণ থিলা পুরুষ স্বভাবতঃ কঠোর, কিন্তু নারীটি স্বভাবতঃ কোমল। তার কোমল ও কঠোর মধ্যরে যে মধ্যম পন্থাটি বাহারে, তাহা এ সংসার এ সমাজ পাই প্রণিধান যোগ্য। মানে কোনসি কথাকু আপন যেতে জোরে মাড়ি বসিবে, মাড়ি বসিকি তাকু টাইট করিকি বাঁধিবে, ধরন্তু গোটে সিতার তার, তাকু আপন যেতে জোরে মাড়ি বসিকি বাঁধিবে সেতে বেসুরা রাগিনী তাধরু বাহারিব। ঠিক সেমিতি যদি তাকু ঢিলা করিকি ছাড়ি দেবে তেবে তাহা বাজি হি পারিব নাহি। সেইভাবে কথা গণতন্ত্র যেতেবেলে আমি চলাইবাকু চাহুছে, গণক তন্ত্র অর্থাৎ গণক দ্বারা গণক পাই যে নীতি নিয়ম যে সমাজকে তৈরি করা যাচ্ছে সেতরে উভয় নারী ও পুরুষ উভয়ঙ্কর ভাগিদারিতা রহিবা নিহাতি জরুরি। গণতন্ত্রর প্রকৃত অর্থ হচ্ছে জনসাধারণ শাসন, যেউথিরে পুরুষ ও নারী উভয়ঙ্কর সমাজ।

শুনুলে রঙ্গিলা টোকা কথাচিত্র এই গীতটি কণ্ঠশিল্পী মানে বাবুল সুপ্রিয় এবং অঞ্জলি মিশ্র গীত রচনা করে নিজাম সঙ্গীতরে সজাই অভিজিৎ মজুমদার কার্যক্রম শেষে শুণবা ক্রিমিনাল কথাচিত্র গীতটি কণ্ঠশিল্পী পমেলা জৈন গীত রচনা করেছেন নিজাম সঙ্গীতরে সজাই দীপক কুমার।